মিনাং মেটি হই মেজে লাগলা খাক ছিন মুজি ইনো ইয়ে লাম না ইয়ে ঠিনা চিকপু মান্দা মিয়ালা ইয়াকপু কি লাম ইয়াং ইয়ারকেত কি লাম তো না ফিলা ইনো চিলা সেনা অজি জুহুলা তপচা গুশন কঞ্চরে ইয়ারকেত ফিলা শিক্ষা তে মিনাং মেটি জরুরি ইয়কা শিক্ষা তে মিয়ালা দিমু ইয়াকপু তানবু রং গলত লেহা চুনা মেতা হতি কি লাম শেখা চি ইয়ে লাম না লাভ দেখেন মি গংবু কি সম্মান রং প্রতীক চুয়া হই জিমেত ইয়াকপু ফিলা ইনু হই জিমেত তর কি চুহা কি লাহা ইয়ে লাভ চা ইয়ে মালা মি ইয়াতে মিজে ফেতপু মেকান চরে ওকা দাং থিং কি কালমা নাং দু ইয়াং ইয়ে লাভ ইয়াতে মিনাং মেতি জরুরি ওকা ইয়াং হই চি লেহা ইউ না তে তে ইয়ে মানে গুসা মেঘা ইয়ে লাভ দেখ হজি মি ইয়াতে জিমেত মিনাং মেতি খক চিমু হিসা চিগিনো ইয়ে লাভ না তে হজ ইয়ার গংবু ইয়ালা মি ইয়ালা সামলো রং ইয়ে ব্যবহার চো তি কি ফান্তক ইয়ংা ইয়াং মি ইয়ালা ইয়াক পুচুয়া ফিলা জিমে ইয়ালা থার খেলছে ফিলা ইয়ে লাভ যাতে মিনাং মেতি জরুরি ওকা ইয়াং হয়ার মি তং সেমজেন ইয়াগি জং নচি অন্তর ওকা অতিকা শেখা ইয়েতে লাভ দেখেন মি তে ইয়াং মিনাং মেতি দিমু রং ইয়াং ইজা ইয়কা ইয়কা ইয়াং মালা পাতে মি ইয়াতে ইয়াং সোসোজি ওকা ইয়ে লাভ দেখেন হই ইয়াং ইয়ন্দন রং আত্মবিশ্বাস রং মিজে তং না কি খাহু লা চুকসি হই ইয়াং দিমু ছাই ফেকা অতিতে মিনাং মেতি জরুরি ওকা হই সম্মান কি লেহা কা চুয়া হইল সম্মান ফিলা লাম কা তোগা ইয়াং চি ইউয়াস শিক্ষা সবসে বড় দন নে অতীতে মিনাং মেতি নরছিমু জি ইউ সগা অতীতে মি সুকা সুচিকা কু মিখুকা ইয়াং ঠক মিখুকা নিতে মিনাং মেতি জরুরি ও ইয়ে লাপেন মিতে ইয়াং সো সো জি অতি অধিকার ও খুঞ্জি কর্তব্যে চি ইন অতিয়া হা খা ইয়ে লাভ দেখেন মি ইয়াতে মিজে গংবু ল ইয়াং গ্যাকর কি ইয়ারকিত ফিলা মিনাং মেতি যোগদান চি ফেখা লেহা ফেখা ইয়ে লাম না আত্মবিশ্বাস ইয়াং আত্মনির্ভর কা চুয়া ইয়ে লাভ দেখেন ইয়াং ইয়ে ইয়াকপু ইয়ন্দন লাভ দেখেন মি ইয়া গাবলা হই চি লেহা নতিকা থপকা অতি লেহাতে ইয়াং হয় ডক্টর ইঞ্জিনিয়ার শিক্ষা বৈজ্ঞানিক চি পুলিশ ইয়াং আধিকারিক চি অন্য অতি আরও সফলতা কা মিনাং মেতি থপকা ইয়াং নকরি কা চি হয় ইয়ে লাভ দেন ইয়াং নকরি কা মিনাং মেতি থপকা ইয়াং চিক নকরি ইয়াং চিকপু মান্দা হই ইলে সংস্কার চু দো হয় লাহা চুপে তো অতি কি ব্যবহার কা ইয়াং সোসো জি হওয়া অতি ইয়ন্দন কি লাহা কা ফেকা ইয়াং ইয়ে মালা পেন টু ইয়াতে ইয়াং সমাজ লাগছি ও ইয়ে মালা পেন হয় চি মেত পুছান্ডা নকরি কামি থা লেহা কামে ইয়াং ভেদভাব কামি না মেতি চুয়া অতি ফেলা ইয়ে লাভ চাতে মেনা মেতি খাক ছিন মু ইনু ইয়ে লাভ চি হয় অন্ধবিশ্বাস কি চি লেহা হয় না ইয়াং হয় অতি কা হই ওই সু থারিং বু দেখা আনে ইয়া ইয়ে লাভ জানি মিনাং মেতি জরুরি ও চি লাসেন পূজাতে ইয়ে লাভ জানি খরাং চিকপুলা শিক্ষিত ইয়ানো খরাং চিকপুলা দিমু ইয়ংা ইয়াং ফমু ইয়ে লাভ জানি জিমেত গাংবুলা শিক্ষা ফিলা খং জাগরুক কা চুয়া ইয়াং ফমু ইয়ালা মা অতি চি লেহা অন অতি কা ইয়া পং খরাং খরাং টু ইয়ালা লাভ না ইয়াং নকরি ফেন না ইয়াং ছম ফেন না চি ফেন না অতিতে মিনাং মেতি ইয়া পং হজা ফমু ইয়ালা ইয়াং মাং দু ধ্যান তে চা ইয়াং থারিং বু ইউলি আর স্কুল কলেজ মাং পে ইকা অতিরু টু ইয়া ইয়ে লাভ তো তাঙ্গুসা ইয়াং লাহা মাকা তাও ইয়া ভমুয়ালা ই লাহা মাকা তালা ইয়াং ভমু ইউজ দিয়ে অত মাফরা ইয়ে লাভ চাতে মিনাং মেতি জরুরি ওকা দাং থিং কি কালবা নাং তো ইয়ে লাভ কেন ইয়ালা ইয়াং তারিকা দেবচি ওকা চি ওকা ইয়াং ওয়া থার বু নো না অনলাইন কা ইয়ে লাভ ইয়েগা স্মার্ট ক্লাসেস ওকা ইয়াং ইন্টারনেট ইয়াং পুলা টু ইয়া থারিং বু দেবচি কা ইয়ে লাভ নিয়েগা ইয়াং চিতং জিনমা রে চালা ইয়ে কি বারে নলেজ নেন না অতি কা ওকা অতি ফিলা হজা গঙ্গুলা ইয়ে লাভ চাতে মিনাং মেতি জরুরি রং খাক ছিনমু লেহা ইনু শিক্ষা তে পেপার লা পাস ফেচে চিপু মান্দা ইন্দি ইয়ে লাভ চাতে ইয়াং ইয়ন্দন ইয়ারকে অতি ফিলা জরুরি ওকা ইয়াং হই মহান ব্যক্তি মহাত্মা গান্ধী কি লোন কা ওকা শিক্ষা কি লেহাতে ইয়ন্দন চিপু মান্দা মি কি চরিত্র কি নির্মাণ কা চুয়া সাকা ইয়াং মে ইয়ালা পে তানা মি সোসো ই অঙ্গা সা ইয়াং ইয়ে লাভ দেখা ইয়ালা তাদি কা ইয়াং সোসো অঙ্গা ইয়াং ইয়ে মালা ভাইয়ালে অয় ছংকা চিতংকা ইয়াং অয়া বগিচার লাহা ফেন না অতি কা তারিকা কা ইয়াং মিশে ইয়ে লাভ দেন অয়া তারিকা ইয়াং সোসো চাই তিমু চাই ওই বগিচা রাং অয় চি অ নদী নরলা অয়া দিমু ছাই খাতা ফেঙ্গা ইয়ে তো অতি ফিলা ইয়ে লাভ চাতে মিনাং মেতি জরুরি ও চি লাহা ফেন না অতি বোলা ইয়ে কা মিনাং মেতি জরুরি ইনো
ta di te

খংসু দিলাস চাওয়া সেখা ইয়ামুল মাথব জি অজ প্রদেশ নাঙা মোটল মেটুল খংসু অতু চাওয়া ইউনিয়ন কি অধ্যক্ষ মান সিং সুশুয়া কি ইয়াং শ্যামাঙ্গুল্লা হরতাল ফেকেন সিং খংচে তান মি তেপেন সেখা ইয়াং অতি সু ইয়াং শ্যাম অতি সু ডুম সুম টিপুলা লেহা মুল কি লেহা থপা সেখা ইয়াং নিশু চুপদিন ডিপুলা মূল মাথবা কি কাঁচা ঠা সেখা ইউনিয়ন কি সুশুয়া শ্যাং তিমু চাই মূল মাতে চানি খোঁতি মা ধাওয়া নাসু ইয়া আন্দোলন ছিপু ফেকান শিশুয়া প্রদেশ নাংদু নগর নিগম ইয়াং গেলসা মাংদু পঞ্চায়েতি রাজি চুনাব কি সরগমিকা তেজ পুচিন্দু সেগা ইয়াং লেহা চু মাংবু ফেতু সেগা তিনিয়াম পুলা রং রং সা লেহা ফেকা ইয়া অতি চুনাব কি প্রচার কে তেজি পুচিন্দু সেগা ইয়াং নগর নিগম কি চুনাব ফেলা হই দি প্রচার কামিনা মেতি পুচিন্দু সেগা সর্দিয়া কি নামলা ইয়াং গুনখি নামলা ইয়াং খা মাংবু গেপচি জম্বা কি কেলার সেনা ইয়াং ওতেরু সাচা বা ইসলামতে মেনা মোটল ইয়া চুকুনিয়া ফেছিন্দু সেখায়াং অতিরু হইতং চুপজি ফুট থনবু লা লাম কি পাঙ্গি ঘাটি কি মিয়ালা ফানবু ইয়োগা সেখান দিতে ফেয়েছি লামতে ফেয়ে পাঙ্গি ঘাটি কি জিখি ওই জেলা কি মুখ্যালয় নামপুলা জুড়াই পুচি দু সেখা জেলা কিয়াং ওই দিলে হাতে মেনা মেতে ইয়াকু রং খঞ্জি লাইয়ারকে ফেলাইনু সেখায়াং দিসু খঞ্জি দি ইয়াং চুনাব কি লেহা কি ফিলা ইয়াং ওই অতি কি চালা কেল যা ফিলা ইয়াক পুয়ো চাওয়া সেগা দিতে গ্যাকার কি লন করলা ছিঙ্গি সুমিন তা আনে দিকি কি লুঞেন বুঝি নেন্দা যা